আমলটা কবুল করে বিনা বিফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তহুগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমগে গতুং জুমার সূরাতগে 11 আয়াতগা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায়কগা আলকান কুরমাশে হামা এ সূরাতগে সাদওয়ান আয়াতগা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশিব আদি জুমার সূরাত গা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গ কিবায় দীন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলকান করাওয়া শিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরাতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবা মি হুন আমরনুয়ে কিয়ামত দুহুং আল্লাহ বদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুং কুরে কোমে মিহকু নমাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নমা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা ইহিং এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কামে হিদায়াতুগে মগু

0: আদি আহরেং এ রসুল কং ইবুমে কিবৈং উজুর খেদে আলম থে বেরি রসকলাঙ্গে হাজরত মেনুই আহরেন সবাব দেবু মেনুয়ে
1: أتأتون الذكران من العالمين
0: خلقتكم جترين فرهنون جاتت يبا ميهم أنني هيئ

0: ফানু থিমাম মেন্না দেকুল হেদেউ হুট্টাওয়া নুলেবি নামা রাসুন নেরেলেবে মিহুঙ্গে থেরেং কালেগ ফান ওয়া হুসকাং কাশাওয়ারে
1: قال إني لعملكم من القالين
0: إكليغ فان ودالوي هما كشورن تيمن كليغ فان وني تيبا ميهنج عمل إبهي لواتوغ عمل روليرا ميهنج ترينه

0: আদি আহরেং এ রসুলুকং ইভুমক তিয়বা মিহুংগে কিবাইং উজুরা খান নে দেমে আলম থগে বেরি রসকলাঙ্গে হাজরতুম মেনুই আহরেন না সওয়াব দেবু মেনুয়ে
1: أوفوا الكيل ولا تكونوا من المخسرين
0: تيبا ميهم مناتكتي منو فرهم كراش عدي منو ماي كرموغا وني كرا ميهم تيرين تيبا ميهم نواش

আমলটা কবুল করে বোম বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়ে কিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে হাম এ সূরত গে সাদবান আয়াত গা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হাম একনি মাইং আল্লাহ শে আদি জুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص مانيكي فهي كليك فان ماين الله گكي بيا دين خلاص كوروا اكلاگ كي بيا الكن كوروا شف انسانا گه بها عمل ادي مودلن كوروي صدقات تاكي الله خالص كمايكو كورا كنتكم گاهد من انگوا البينا سورت گه فسفن ايت گه وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا ما نيكي باطل مغون اكيباوگن تيبه ماين الله گه كيبيان الکن خلاص کرا حالو الله گه كيبيان الکن کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا ইখলাস তরকমায়কো হেও আমল করমং অঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতেক দিহওয়ান আয়াতুগা ওয়াহি করাওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুন করে কোমে মিহকু নামাবেস আল্লাহ বদল করমং উম্মীদ কুরানি নামা হেও আমল করমতি দেমিহুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফএস ফরাতকা শরীক নুকুরা হুশ কামেভ

0: ডোমবে সেবা গেনেস্তেং দেন মেচ গেনেস্তে নমগে কুরিং কমেরে কোয়েসামা মেচ ফেশমগে ফানার মিনিট কুরিং প্রেশো এবা গেনেস্তেং দে মিরে নুয়েজার অলগন মে প্রেশো গেনেস্তে না মিরে দিহেজার মে কোলে মেচকে নেদারল্যান্ডস আর সুইডেন দেন এগে ইতুরং হামা মিরে গে এহেনি হে মেচ তক বাদালায়রো মিরে পারগাডি সালিস ফহেগ প্রেশো গেনেস্তে নং এফহো মিরে একেজাহার জার্মানিয়া আইভরি কোস্ট বদ্দল কুরামিস কে কোলং হেঙ্গামন দাগই গেনেস্তে না আদি এগে তুরং হাম মিরে ফতিহ হাতরগাডি সালিস ফহেগ প্রেশো আর্গন মে গেনেস্তে না মিরে ফতিহ মে কুলে মেচকি ইকুইডোয়া কিউরসাহ বদল করা মেচকে কুলং দেন মি মেচকে কুলং হিঙ্গামন দাগই মি গেনেস্তে নে আর্গন মেঙ্গে কমেন্টেটর দেন মি এতরং হাম মিরেগে কুরেং হুরি হেনেম প্রোগ্রাম তাক বালালার মিরে আশিচার মি গেনেস্তে নে বেস্ট রেডিও প্রেজেন্টার কম্পিটিশন সিজন হাতেগে প্রোগ্রাম মি প্রোগ্রাম ফাহু আরগন মে হাম প্রেশো ফসানি মিরে নুয়গাড়ি সালিস ফহিক এই ফিফা ওয়ার্ল্ড কাপ দেহা সাব্বি হুগে মেচ তা গেনেস্তিনমা এগত হাম মিরে দিহে চার গেনেস্তে মেচ আদে সেফার হাম তিবে ফুলুঙ্গে হাদম ফুলকং আরওয়ানা মেগত ফিফা ওয়ার্ল্ড কাপ দেহা সাব্বি হুগে মিরে মি বদল কুরানি দিহে চার মি বদল কুরানি নেদারল্যান্ডস আর সুইডেন এগে তুরুং দেন গেনেস্তিনমা হাম জিফাওয়া মেচকে মি জার্মানিয়া আইভরি কোস্ট আদি ফাতিহ মি গেনেস্তে নি ইকুয়েডোয়া কুরসাও বদল কুরা মিসকে কুলুং হেঙ্গামন দাগ বাগুতু
1: আমেরিকা কানাডা আদি মেক্সিকো গ বাবা দুনিয়াগে ফুটবলাগে এমমে বড় গীত ಟೀಮ್ ತಕ ಕುಳುಂತೆನಿಗೆ ಮೌಲೂಮಾತ್ ಅದಿ ಮುಬಾರಾತುಗೆ ಎಮ್ಮೆ ಫೌಗೆ ಅದಾಹಮ ಕುರುಂತಕಾಯ್
2: ಬುರ್ಹ್ಯಾ ಮೆಕ್ತಕೆ ಕುಳೆಮ್ದ ಆಗತ್ ಗಾಡು ಅಳುನುಗೆ ಟೀಮ್ ಉನ್ ಚಿಬೆಕುನ ಹಮೆ ಬಗುತುಂಗೆ ನೆಸ್ತೆ
1: ದಿವಿಹಿ ರಾಜ್ಯಗೆ ಅದು ಎಂಹಾ 1740 ನುವೆ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅದಿ 800 ಎಮ್ಎ ಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ವೇವ್
3: ವರ್ಲ್ಡ್ ಕಪ್ ದೇಹಾಸ್

0: আমলটা কবুল করে বুম বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম বনি আল্লাহং ইখলাস তরকমায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে সাদবান আয়াতগা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশে আদি জুমার সূরাতগা মাইং আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গ কিবায় দীন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলকান করাওয়া শে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুং কুরেবে সাদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কান্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরাতকে ফাসফন আয়াতগা ওয়াহি করাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামে হুনা আমরনুয়ে কিয়ামত দওহুন আল্লাহ পাতল কুরাং এতে মিহা ইখলাস তের কামায়কো হে আমল কুরমাং আঙ্গাওয়া সূরাতুল কাহফুগে সতে কা দিহওয়ান আয়াতুকা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে বা মিহুং করে কমে মিহকু নমাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নমা হেও আমল কুরমতি দেমিহুন নহুস কমে আদি আল্লাহ আলকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুস কমে
1: এংহা 741 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
2: দিবেহ রাজ্যকে আডু